0: এটি আকাশবাণী শ্রীনগর মিডিয়াম ওয়েভ যা তার হট আশারিয়া আট আট মিটার তা এফ এম একাত্তর আশারিয়া পাঁচ মেঘার্জন পেট সবজে তো পাঁচ দিন মেট সাবিত প্রোগ্রাম পেশ খদমত শুভ গাহি
1: আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু সুবোগাহিউক এজুক শুমার হেচ তুহন মেজবান তুহিনিস খিদমত সন্দর হাজির ওলিউ প্রোগ্রামুক আগাজ করো তিলাওয়াত কালামে পাক তা আমুক তরজমা বোজনস
2: আউ

0: со мен мутрам то ес во чакар тарх бозан, садакарес, Абдур-Рашид дар тен сати, и маниш бузутай каламе вабкар. И Акашвани ка Сринагар стейшн хе. Дин ке 12 бажни вале хе, тоди дир бад Акашвани Дилли се, ангрези ор хинди хаброн ка бюллетен нашро ка.
1: नमस्कार, आकाशवाणी समाचार के साथ मैं लवली निगम। शुभेंदु अधिकारी पश्चिम बंगाल के नए मुख्यमंत्री बन गए हैं। राज्य में पहली बार भाजपा की सरकार बनी है। कोलकाता के ब्रिकेट परेड ग्राउंड में राज्यपाल आर एन रवि ने श्री शुभेंदु को पद और गोपनीयता की शपथ दिलाई।
2: আমি শুভেন্দু অধিকারী ঈশ্বরের নামে শপথ করিতেছি যে বিধি দ্বারা স্থাপিত ভারতের সংবিধানের প্রতি আমি অকৃত্রিম নিষ্ঠা ও আনুগত্য পোষণ করিব। আমি ভারতের সার্বভৌমত্ব ও অখণ্ডতা রক্ষা করিব।